0: megahertz কৃষ্ণসার জাতিকে দিস
1: এক্সট্রিম এনার্জি ড্রিংক টাইম টেক অহিলে ঠিক 3 বাজে কোছ
2: এক্সট্রিম এনার্জি ড্রিংক টেস্ট দ্য ডিফারেন্স ফিল দ্য এনার্জি